0: ইসলামে উদারে হুম ফাড়ওয়ানি তারি হুগে ইবুরেত্তা
1: এদুহাকু মুশিকুন খান্দাগু হুসকুরা মাসেকে কুরুমুন উমর কেফানা আলী কেফানা দেবে কালুন মুশরিকুনা ওয়ারা ওয়ারুকাদা হামলে দেবা মুশরিকুন ফাসসাওয়ালেভি

এই একাং অজ্ঞতে ফাহেতে ব্যামিহ এবাহি খা ফেরুম এ আজাব গে রাহা লিবগান না আসে আদি হামাকা সরুম খা ফেরুই মিহুন্ন নার খায় গে আজাব হটে।

এউরেঙ্গে কি ব্যাগা হেও খামে বা খাং আল্লাহ দেনওয়ডিগেম ফিনামা এউরেন্নং ইভেবিস কং খাসবরে আদি এউরেন্নং ইভেবি নামাবেস ফুরাগাস দে হাল এউরেং এমবুরে হিঙ্গাজ্জাইস কং খাসবরে।

আদিত ইবামি হুম ফিতুনা কব্বিরতে রক্ষাথের ওয়াশ এ ফিতুনা আইস জেহদা হুসি ত্যাবামি হুঙ্গে তেরেং আনিয়াবের মি হুন্না একঞ্জ নূনে আদি হামাকশরু আল্লাহ ই ওকুবা গদফদ বেগম ওয়া খালাঙ্গ খং ত্যাবামি হুম দন্নাশে।

0: ইসলামে উদারে হুম ফাড়ওয়ানি তারি হুগে ইবুরেত্তা
1: এদুহাকু মুশরিকুন খান্দাগু হুসকুরা মাসেকে কুরুমুন উমর কেফানা আলী কেফানা দেবে কালুন মুশরিকুনা ওয়ারা ওয়ারুকাদা হামলে দেবা মুশরিকুন ফাসসাওয়ালেফি

0: ওবাই টিম তে তৈয়ার
1: রেডি
2: তৈয়ার
0: পুরে তো আমি এমবে বড় মাসে কে এঙ্গে এমবে বড় মাসে কাতে কি কোমবে তো ফাশানি বন রেডিও স্টাইল মিবেনি জুমলা মেমে বড় পয়েন্ট কমতি থিরিস পয়েন্ট এই শাহু ফাশান দেখ লু কায়কিগ এ দেখ লু হিসাব জবাব দিফিয়া তিকোড় লিবেনে থিরিস পয়েন্ট দেন নে গুণে নেগে শাহু কারি বুনে ইতর কুরিয়া দাসিয়া দেখ লু দেশে বুনে ফিয়া মাইনাস তিহে মান এর লিবেনি দিহি পয়েন্ট আনেক ইতর ক্লু এ নগা ফিয়া মাইনাস দিহে জুমলা দিহে পয়েন্ট লিবেনি সাফ ইজ দো সো নগা কোমবে ক্লু ওক মাইনাস ওমুন্নে দানি গোস ফাহু ক্লু আই কি গজাবা বুইঙ্গে নে দে নেগি জা আনে কোলে দানি বোনাস পয়েন্ট
2: কাই এ মে কোলন জে নে দিমা কুরান দো
0: এ কা শাহু ক্লু দে ওয়ার
3: কা দিমা সে ক্লু নিমালে
4: ইয়াগি
0: ইয়াগি গেরে
2: গেরে
0: ওয়ার
3: কুরান কা নেক কন্নে
0: আনে পুরতম বাহাই কো জবাব দে নে দো এমো বাকুর টিম তৈয়ার ফুরতম দেখলো কি আদেনা মি বাতলা উফম ফনি দিবে ফন্নানে গে মি বাতলা উফম ফমনি আশার জো নাওয়ার সাথে কনো দি নুয়ে গ এনা ক্যারিয়ার ফাশ অফ মি বনি ইতিহাস নাওয়ার ওয়না রিলিজ করি ওয়েব সিরিজ থিম বিবি মি ফুরতম ক্লু থিরিস কুন্তু গ ওয়াগুতু লিবে নে মি ক্লু আই কি গ জবাব দি ফিয়া থিরিস পয়েন্ট ওয়াগুতু হাম বন্দেন এভ সে চে নুবনে তিবে জেয়া আনে কোলা দানে দেওয়ান ক্লু নগম বেনু জানে গেন বগুত হাম উমকে করে
4: নুবা জবাব ক মাইনাস রেত
0: মাইনাস ওয়ান মিবনি মাইনাস এন ওয়ান দে হিসাব গনি মুনে আনে কোলা দান
3: ওকে মাসেলে
0: দেওয়ান ক্লু
4: না দে ক্লু ডাগাড়
0: ভি পয়েন্ট আকো দেওয়ান ক্লু হুয়া কফা বুনং এহেনাস আদি মাজলুম ফদ মাগুবুল ওয়েব সিরিজ তকুম বেলুন তেরিঙ্গে বড় সমাকমেন হোদি ওয়ারং হুনরুয়েরি ওয়ার জুয়াম বতলায় নামুগে ফাতাং আন্ননি মুহাম্মদ
3: এহেনাস আদেন কোচে গাদি ফা
0: এহেনাস হুয়া কফা বুনং
5: একম এই মোহাম্মদ নুনন
0: কবা ওয়াগুতে বদে আদি পয়েন্ট নুলিবু মবরম পয়েন্ট লিবুনিয়া কানে গান গালু আনি দ কবা ওয়াগুতো আম্মাবানি আওয়াজ করে ক্লু এ নুনা গান তানে কোল দানি
3: আগা আদি
0: মি ক্লু ই নেঙ্গি জে আদেন গিয়াদ দে মি বাতলা কোলুনো ফিল্ম তো কতেরেন ইন্টারন্যাশনাল অ্যাওয়ার্ড এ স্লিপ ফাওয়া বাতলা মি বাতলা কে লিড রো কোলে ফ মিবানি হে হে স্টাক ফিল্মে আবদ আদি এগে তুরুম ফ্রি ডেলিভারি ওয়ার ফহু মিবানি হে ওয়ালা বড় বেয়ার গ্রুপ আ কোলা এ বেস কোলে ফ
2: বাকুরা রে কানো
5: বাকুরা
2: লবে কুড়ুস নে কোনে
0: দে মিউজ দিবে ফান্নানো ইঙ্গে মেক্টর উফম ফওয়ানি 30 সেকেন্ড অগস্ট নাওয়ারসতে গনোদি একেগ ফিল্মি দার নুকুতুম গকো নিঙ্গে না মাসেকে কোরি ফিল্ম তো গে সাউন্ড ফোলি আর্টিস্ট এক্সিকিউটিভ কে গতুগা ওয়েব সিরিজ এহেনাস ক এনে গেক্টিং ফেনিঙ্গে গোসওয়ানি গ কুলফওয়ানি নুবাবা হাতর মানজার গে রুগিয়া সেগমেন্ট উমে সেনে ওয়ানি বাইন লাগোয়ামি অ্যাওয়ার্ড লিপফা কম ফান্নানে 30 সেকেন্ড গ ওয়াগুত ফেশি কোবা কোবা কুরিয়া দে বাগুতে বদে বাগুতে বদে বাগু তমবানি দেন ইন ক্লু নাগানি তানি টিম দেনি তা
5: ক্লু নাগানি দা কুরিয়া দা
0: আ ওকে এ নেমে ফাউ লিড রো কুলে ফা ফিল্ম তো কে তেরে গেম মে মশহুর এ ফিল্ম কি লিলি
2: আ আমি আনে শারিফ
0: জবাব রাঙ্গলো
2: ওকে তা আহরুঙ্গা আগনা কা কোন নাশাইন নু দা
5: রাঙ্গলো
0: আচ্ছা আচ্ছা আচ্ছা দিমাগ করে দিমাগ করে দিমাগ করে
2: আচ্ছা আচ্ছা আচ্ছা
0: ಇದ್ರು ಕ್ಲೂ ಏನಾಗಂಬೇಣು ಅಂತ ನುಬೇಜ್ಜೆ ಅಣೆಕೊಳ್ಳದ್ದಾಣೆ ಎಮ್ಮೆ ಫುರ್ತಂ ಫಿಲ್ಮ್ ಕಿ ನವಾಸತೆ ಕಣೋದಿ ಹನುವೇಗ ರಿಲೀಸ್ ವಿ ಗುರುಬಾಣಿ ಏಗೆ ಫಹು ಹಿಂಹಲಾ ಕು ನಾ ಉಮ್ಮೀದು ಕಲಾಯಾನು ಲಾ ಫದ ಸೂಪರ್ ಹಿಟ್ ಫಿಲ್ಮ್ ತಕ್ಕೆ ಫೆಣನು
3: ಯುಪೆ
0: ಜವಾಬ್ ರಂಗ ಡಿಸೆಂಬರ್ ನವಾರ್ಸತೇಕ ಅಡ್ಡಿಯ ದೇಗ ಎಮ್ಮೆ ಫುರ್ತಮ ಲವೇ ಕಿಯಾಫ್ವಣಿ ವಿಂದಾ ಹಿತ ಜಾಣ ಇಲವ ಏನಾಗೆ ಫಿಲ್ಮಿ ಹಾಕಿ ಮಶೂರ್ ಪ್ರೊಡ್ಯೂಸರ್ ಶಾಣಿ ಜಾಲಿ
3: ಶಾಣಿ ಜಾಲಿ
0: ಜವಾಬ್ ನಗಳು ಬೋನಸ್ ಪಾಯಿಂಟ್ ಮಿಫಾರ್ಗೆ ಸುವಾದ ಫುರ್ತಮ ಕ್ಲೂ ಇಮ್ಮೆ ಸೆಂಗೆ ವರು ಕ್ಲೂ ಹಿಂಗೆ ಫಿಟ್ಟಮೆಣ್ಣ ದಾಣಿ ನೀವು ಮೂಲಕ ಉಫಂ ಮಿ ಮಗ್ಬು ಲವ್ ಕ್ಯೂನ್ ತೆರಿಯ ಉಫಂ ವಿ ತಿರಿಸ್ ಮೇ ನವಾರ್ಸತೆ ಕಣುವದಿ ಹತೆಗ್ಗ ರಂಗ್ ಅಡುಗೆ ವೆರಿಯ ಮಿ ಅಡುಗೆ ವೆರಿ ಆಯ್ಕೆ ಮೀಮು ಮುಲಿಯ ಏಯ್ ಅಸು ಬಡು ಕ್ಲೂ ವಗುತು ಬದೆ ದೇವಣ ಕ್ಲೂ ನಗ ಮೇಣ ಜನೆಗೇನೆ
3: ಶಲವೆ
0: ಯಗಿಂತ
3: ಯಗಿ
0: ಶಲವೆ ತಿರಿಸ್ ಪಾಯಿಂಟ್
2: ರಂಗಡು ಬಡು ಬೇರು
0: ಯಾಕೆ ವರ ಕಾನ್ಫಿಡೆಂಟ್ ಹಿಂಗೆ ಹೆಂಗ್ ಕ್ಲೂತಂಗ ವರಂಗೆ ಒಬ್ಬಣ ಹೆಂಗೆ ಬೈಗೆ ಹಿಂಗ
2: ಶಾಹು ಯಾಂಪೆ ಮೆಣ್ಣೆ ಹೆಂಗೆ ಸುವಾದ ಕುರಣಿ ಫಿಟ್ಟೆ ಮೆಣ್ಣ
0: ಫಿಟ್ಟೆ ಮೆಣ್ಣೆ ಫಿಟ್ಟೆ ಮೆಣ್ಣೆ ಹೆಂಗೆ ಸುವಾದ ಕುರವೇನಿ ಬಿಡ್ತೀಮಿ ಉಣ್ಣಶೆ ಹಿಂಗ ಬಲಮ ಮಿ ಜುವಾಂಗ್ ಎಕ್ಟರ್ ಕಿ ಮೊಡಲ್ ಕುರುಮ ವಿಡಿಯೋ ಲವ ತಕೊಂಡ ಸೋಷಿಯಲ್ ಮೀಡಿಯಾ ಕಾಂಟೆಂಟ್ ಕೆ ತೆರೆ ಜುವಾಣ ಮೆದುಗ ಬೋಡು ಮಗ್ಬೂಲ್ ಕಮೆ ಹೋದ ಫ ಫಣ್ಣಾಣೆ ವರ ಫಹುಂ ಪಿ ಎಸ್ ಎಂ ಗೆ ಮೈಕ್ ಮಾಸ್ಟರ್ಸ್ ಜೂನಿಯರ್ ಗೆ ಜಜಗೆ ಕೊತುಕೆ ಸ್ಪ್ಯಾವರಿವೆ ತಿರೀಸ್ ಕುಂತುಗ ವಗುತ್ ಫೆಷನಿ
5: ಅದೇಕು
0: ವಿ ಪಾಯಿಂಟ್ ಆಕು ಕುರಿಯದ್ದಾಣ ಫ್ರೀ ಸ್ಟೈಲ್ ಫುಟ್ಬಾಲ್ ಈಗ ಶಹುಮೆಂಗ್ ಮೀ ರೀತಿ ಈದು ಲವೇ ಹಿಮಣಾಲ್ದಿಫ್ ಬದಲ್ಕೊಳ್ಳೋಣ.

ইসলাম দেনুগে মতিবেরিকম বায়ান করবাফাওয়া হাদিস ফুলে আল ইমাম আহমদ রিওয়া করবাফাওয়া হাদিস হেগে বারনা গাওনি ম্যাং আল্লাহ এদে বেফাকালুননা রাসুল লেভি জাবির বুন আব্দুল্লাহ বিদালভি আল্লাহ রাসুল লেভি উমর বুনুল খাত্তাব ফতুগে আহুল ওয়েরিংগে বায়কু মিহুংগে আতুং লিবি ওয়াডাগে নেভি সিটি ইং হিপ্পাওয়াগেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গারি হাওয়াডাগেন একলেগে ফাণং এ সিটি বিদালবে দেভিয়ে ফহে ইতুরে কলেগে ফাণ কোফাইস করাবা বিদালভিয়ে এ হাত্তোবগে দারি কালুননে কলেগে ফাণ রঙ্গলং হাগিগে নুবল্লাবা এ ওয়াহকতক গাবুল কুরে পিতোয়ে তিমং কলেগে ফাণুগে ফুরানা ফুলু একলাঙ্গে ইয়াদ কুদুরে ফুলুগাওয়া কলাঙ্গে গন্দেবা বিদালওয়ামে তিয়া মামিউঙ্গে গাতাম তিমং কলেগে ফাণ এ রিসালাতাগেন ওয়াডাগতি সাফু সাফু কো বায়ামেগেন মাগুতুগে এ বামি হুন্না এবহি ফতুগে হুলওয়েরিনা তিয়া বামি হুন সুওয়ালেন নুকুরাশে এমিহুন তেদবহুন জবাবু দিফিনামা তিয়াবামিহুন এবস দুগু কোফানে নুয়াতা এবামিহুন দুগুবহুন জবাবু দিফিনামা তিয়াবামিহুন এবস তেদু কোফা হুটে তিমা কালেগে ফাণুগে ফুরানা ফুলু একলাঙ্গে ইয়াদুগুদুরে ফুলুগাওয়া কালাং গন্দেবা বিতাড়ুমে মিয়াদু সালাম লেভি মুসাগে ফাণু দিরি দুনিয়ে গা হুননেবিনামা একলেগে ফাড়াম বেস তিমা কালেগে ফাণা তাবাবে ওয়াডা গন্নামন জহি ওয়াডা গতিহে কেত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গে মি মাতিবেরি বাসফুলাকি ওয়ারক গিনা কান্তাতকে বায়া কোরা ওয়াফাওয়া বাসফুলে ইসলাম দীনাকি ইনসানুগে এমমে হা কান্তাতং হাল্লুকো দিনুমগে কাবিল কং হুরি দীনে কামা ইসলাম দীনে ফহু এহেন এবস দীনে আল্লাহ গাবুল নুকুরা ওয়ানে কাম মি বাসফুলম ওয়ারা সাফ কোন দে হবে হাম এহেমমে এহেন দীন দীনুগে মি হুঙ্গে ওয়াহকাতং আডু হুমুগা ইসলাম দীনা গেল্লুমে বেদানে কামে কোগে নুয়ানে কাং এঙ্গে এহেনি এফাদ মিহুঙ্গে সাবাবুং মি দিন গাবুলু কোগ্গেন হুরি মিহেগে আকীদায় কুডাবিয়াস উনিকামেন আতুয়েদা ফাদ কামে কোগ্গেন নুয়ানেকাং এঙ্গে শাক্কেনে মিয়েদু মুসলিমম মাগফুরেদ্দমং একি সিফাসিফাগা মি দিনুগে আদুউম মাসেকে কুরামুং গেন্দা দোয়াসওয়ারেগা মি বিসনালুং কোম্মেহেম বেনুন নুগুতায়ে হিতাম মেরিতি কো দেখেবে ওয়াহাকে নামাবেস বাতিল দিন তাওগে ওয়াহাকে কি হাগিগতেন্নে ওয়াহাকে তাকে

ফিতনা বের খামায় খা ফির কং হুটে মুড়ি দিমনি আল্লাহ চকা খাম গা বিজ্জমদ্দানিন তে ব্যামি হুং এ খা ফির না হঙ্গুরাম কুরম গিন্দাশে ফাহে এউরিং হুট্টা ল্যাফিনম দন্নাশে ফাহে হামকশ্বরুং আল্লাহ এউরিং কুরা খন্ত মোড়বল্লবা বুড়িগম্বা রসকলাঙ্গে।